0: আদরেন।
1: বি প্রোগ্রাম দা মিকেনেস্তিনি ইব্রাহিম রশিদ মুসা আলী ওয়াফাওয়া ইসলামী উলুম তাওগে তারিখ একে মি ফতু গওয়ালি উন্তা হুশালা দিনি রুগি ওয়াফিরা।
2: দিবেহি এফএম নুয়াদিহে কে মেগাহার্টজ।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: Es un terengue jobón.
1: ගඩිමිවනි එගාර ගඩි විහිමිනට හිංගාපා ෂෝ නිියුම්මකහම මෙහාර්මියයි අදස් එහුන්දරගේ මෙසජ කියයාලාන මෙ මෙසජයකු ෂෝවස් නිම්මාලන් ජහෙන් හයි ෆිනා කේනෙන් හාලු උම්මිත්කුර ෆිනා වර රංගලවානිකම අල්හම්දලයි ෆිනා හම වර රඟලු ෆිනා උම්මිත්කුරන් ශීසක් හල්ුවස් රංඟලු කමන්ගේ ෆිනා ඉන්න දුවස්තුව වරන් අඩුවාහිවෙ තැංකව සෝමච් සොකීප් ගොයින් සෝ හැපි ෆෝයු තැංකව ফিনা আদব মিরশ চুটিয়া মি লাম মেটল জাহাদিবা কালায়ানুলা ফিল্ম গে কালায়ানুলা মিলা হাস কল্লানি ফিনাশা আডু হান্তি বিকু দিনা আমি শেজা গ ফরাতং আসওয়ে মি রিকোয়েস্ট কালায়ানুলা মিশ লাওয়া কো মিরে গে মিয়েদ গে শো নি মালন জেহেনি মিয়েদ গে শো গস বাভেরবি মেসেজ কুরি লাওয়া হাস কুরি বাভেরবি হাম হুরি হা হুন তিরিন বরা বড শুকরিয়া মা দমাবেস দিহাই জাহায়রু দিহে ফেমু এহুন তেরিং হুন শো কুরিয়া দানে এম মাদামাগে শোয়েস হুরিহা এহুন তেরিনা দাওতে দে মেদু জেহি হামা হুরিহা রিকোয়েস্ট লওতা কিবেস এহুন তেরিনা খামু দিয়া লওতাকা উম্মিদ করামু মেদু গে শোনি মালাফা ফিনা ওয়াকিলানা হুরিহা উন তেরিনাস বরং আমার রাক্কা তির দুহা খং এদে বর বাজে দুহা কাইদমু মেদু গে শোনি মালা ফিনা ওয়াকিলানা আসসালামু আলাইকুম

আল্লাহ ওয়াহি করে বিহিন্দু হাদমা কুরাস এ আইসা গে ফানে হামা কশ্বরুন থিমন রসকলা গে খালে গে ফানু গিন্দওয়া হুসিমে আদি থিমন রসকলা গে হাদরত খালে গে ফানু উফুল্লওয়া হুসিমে আদি কাফির মিহুঙ্গে কিবাই খালে গে ফানু দুরু কুরব্বা সালাম কুরব্বা হুসিমে আদি কাফির মিহুন নবরে খালেগ ফান তবাবি মিহুন কিয়ামে দুহা জেহিন্দে মাতভেরি কুরব্বা হুসিমে দেং তিয়াবা মিহুন এমবরে রুজু আবুম বানি তিমন রসকলাগে হাদরত আসে দেং তিয়াবা মিহুন খিলাফ উলুন খান্তকা মেদু তিয়াবা মিহুন গে মেদুগা তিমন রসকলাগে

إسلامي بيسوريكا إسلامي بيسوريكا مكي قديمي علمي أدي أي زماني علمي بسمي قديمي علمي كي درنون جهني إسلامي دولتائكو من علم وفدفاواتي مي زماني علمي كما درنون جهني مسلم ميدو من علم ديروان إسكندمون جنداتي ইসলামী বেসরিকমা বেহেগতুন লিয়ায়ের ইনসাফ করবে তো বালানি তিম মাগানো নামক এই ইসলাম দিনুগা সিহাত দীফওয়া আহমিয়াতা ইসলামী বেসরিকম গ তারিখা ইসলামী বেসরিকম গ ফরওয়া দিনমা বেনুন করবে বসিলত কামেদুগা বাইয়া ফরওয়ায়া বেহেগতুন ইসলাম দিনুগা আসওয়া মাহফুমকি এহেন হুরিহা দিন তাকা খিলাফ মাফহুমে ehin huriha din taki dekhe gotuga balimadukama ke insanu kura kuttakan adab devumge gotun man allah labbawa ko fae ehin kamun beswarwa kura mihun naki dini mihun kamga befawe miba mihun ga masekkataka befa onnani balige shaitana fassal mattaka dua kurun medu zamanu ka europe ka mihun baliumun ekama farwa kurumun manave gai ekama farwa kurma doctor ge gata farwa hoduma diumaki emihun deke gotuga allah ge irada fulak gonje doctor na ilm wering shariyat funwa emihun meruma niya kandala mi hukum tamfis kure fawani mihem bege bernard show vidalwa gotuga nawarwana satyaga ingres vilatuga fas kuran jehunu kanuna fas kure buni mihem bege baliumun doctor ka nudaka beswarwa nudige marwa kujjaage maruke zimma kanun alwane ekujjaage bappage poluga namamis islam din dekhe gotuga balimadukamaki allah ge kalo kadaruge matin rangalu mihunnasha nubae mihunna jhekame ehembe islam din ko walani baliwe jenama ekamge sabab hodaage bayya farwa kurma ekama be khas doctor ge gata gos bayya shifai libe to beluma মিহাকু বালিবেগে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া ইবাহাক দেননেউম একমা ফরওয়া কুরমান এঙ্গেবে আসা বেকলং একমা হায়রাম বিবডাগে বেসরওয়া কুরে বিদানা তো সওয়াল দেননেউম হাদিস কুরে বেবসফুলকে মানাগাবে তেবা মিহুম ফরওয়া কুরাশে ফহে আরহুশি মাহান আল্লাহ বেহেন নে বাইয়ে বাওয়া লাবা ফাইনুবে মারুবালি ফিয়েবে মি হাদিস ফ্রম দেহওয়া গতুগা ইসলাম দিন বেসরিকমা ডক্টরুনা বেস কবুল করে আদি বেস কো দিনমকি হাম একনি দীনি মিহুকে কামেন নং কামসেগে ইসলাম দিনুগা মি মাসসালাম ইবার ফুদ্দালা নিম্মালি ইয়াকিন নং আদি কিতো বালি মডুকম সালাম বেফওয়া সিহহি মুজতামা কায়েম কুরমা বেনুবা সিহহি উসুল তো বেস একশেলে এই হাসিগণা কাবো তেকেচা গোতিকে দরা মগমতি সাফ তাহির কো বেফমা গোয়ালাগে হাসিগণা সিহহত গেল্লুম হরি এচহি হারাম কুরপাগে সিহহত ফরওয়া বেহটিউম আঙ্গেওয়াগে دین دیکھے کو تگا ای ایمان کما وس کلی فوا کما رسول اللہ صلی اللہ علیہ وسلم حدیث کرے بھی بس کلی کے مانا گا وے نکمت مومن کبرے ہیو کم بڑی ادی اللہ حضرت کا کتم بم بڑی دل ہیو ہر دنا مومن ائے او ہے

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ফটোগে আহলুয়ারিন নেব তিয়ে ব্যামি হুং এই হাক পোকাং ইঙ্গিতিবে একামাং হেকিওয়া হাল আল্লাহগে আয় তাকে তিয়ে ব্যামি হুং কাফির ওয়ানি কি বেগেন হিজে

ফতুকে আহুলি নে এই হাক্কান তে ব্যাং এঙ্গি তিবি হালুগা হাক্কাই বাতল ওড়ালা আদি হাক্কু গত্যে ব্যাং ফোরবানি কী বেগে হিয়ে।

ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং অল্লো এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি ওমর বুনুল খাত্তাবা ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডা গিট নেভি সিটি ইং হিপ্পা ব্যাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাব ওয়াডাগেন একলেগে ফাণাং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুর কলেগ ফাণ কোফা ইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাওয়া এ ওয়াহকতক গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরাণা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়া ম্যামিয়ুঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালাতাগেম ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেম ওয়াগুতুগে এ ব্যামি হুন্না এ বহি ফটোগে হুলওয়েরিনা তিয়া ব্যামি হুন সুওয়ালে নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস দগু কোফানে নুয়াতা এবামিহুন দগু বহুন জবাব দিফিনামা তিয়াবামিহুন এবস তেদ কোফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে বাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুননে বিনামা একলেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নামন জহি ওয়াডা গতি হে কেত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লুকো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুলু নুকুরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এগে এহেনি এফাদা মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদা কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফা সিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম্মে রীতিকো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাগিগতেন্নে ওয়াহাকতাকে

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দা গো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

গোতং এউরঙ্গে দূতকু অলুয়ালা বদল খোল্লাগিম ফতুং কিয়া দে বয়কু এউরঙ্গে তরিম ওয়াকং কশোরে এই ফতুম বৈখম গানুয়া হাল গে আদি এই আল্লাহুগে হযরতুম বাওয়া লিবি ইচ্ছে খম গা এউরম বুনেতে এই আল্লাহুগে হযরতুম বাওয়া লিবি ইচ্ছে খম গানুয়া হাল গে আদি এউরিন দিনে তিবে আল্লাহ মেদু দোগ বস্তব বুননিয়ে।